ইষ্টানো পবিত্র আত্মক কসো আইলো আমি সগণি জানো আমি ঘরানি তেজ করতানা আমচে বৈভবী গুঠান্ত আমি তিসরো গুট আমি মনটাও তেন্না আমি উচারতাম সেনাক্লান্ত মুটলিল্লা জাগ্যার তে শিস দরমদূত আসলে তেন্না এক বারো আইলো ঝুনঝুনিত ও যাচ্ছে জীবতাঞ্চের

ইষ্টানো, আমি ক্রিস্তামা কিরিদবাসিন, পবিত্র আত্ম মেডলে আনতি, পবিত্র আত্মীয়ামকা মাকলে আনতি, আমি অশ্লীচ একুচ বাস উলোং যায়, জিবাস সকটাং সমঝোতা দিবাস, আর দেবান ই বাস আমকা দিল্যা, আমি কুসলি বাস জিবাস আমি সগড়ে লোকা লাগি উলোক শকতাম, আর জি বাস সগল্যাং সমঝোতা, আও আঙ্গসুর জর গোয়ান আসা, আ কোঁকণি উলয়তা, এ কোঁকণি বাস কুড়ি ফ্রান্সাক আসা তে লোকাক, তামিলনাড়ু আসা তে লোকাক কুড়ি কোঁকণি বাস সমঝোনা যায়ত, পুণ মজান আনিক বাস উলো এতা জিবাস আইকুন নই পুণ পুড়িয়ন লোক সমঝোতা, আর যে কি হাঁ করতা আনি হাঁ কি সাংতা তে লোকাক বেশ বরে সমজুন তানি তে করুন এতা, আমি জোর সেবেচি বাস উলয়তা ই বাস পবিত্রাত্মে জিবাস সকট্যাক সমঝোতা দিবাস, দুসরেঞ্চে পায়া তাড়া ওসপ পাই দোয়প ই ক্রিস্তি বাবার্থাচি আর ক্রিস্তি জীবিতাচি বাস, ইজোর আমি উলোইন পবিত্র আত্মীয় বর্বী দুর্মদূত উলইলে তেতুরে নি আমচি বাস দুসরাক সমঝোতলি মগাচি বাস বাবার্থাচে বেগড় চার কিতলে জায়তি পাড় গুড়ে আমকা দুবান পড়েতাত, আনি করেনিচ আমি দুসরাচো মুখ করছো এ বিচার আমচে মনাত আসত, তরি পুণ আমি করেনিচ দুসরাক মগান পড়েতাও মগান গেতাও মগান তাঞ্চি আপুরবাই করতাও, ই জেজুচে মগাচি বাস তাচি আজ্ঞা নবী আজ্ঞা ইচ হাভেন তুমচো মুখ খেলা তসস তুমি একামেকাচো করাত, তিসরে মড়্যার নীতিচি বাস আমি জোর নীতিন চেয়েতাও ফুটিং পড়া নই আঙ্কান তাঙ্কা বরে দিসুক ওয়াইট করপ নই পুণ সত উলোন সতাক সপ্তাহে করুন, আমি নীতিচে দরজা বরবি আমি পবিত্র আত্মেছে বড়বন্দ গবাই যেতাম।

0: জানো, পন্নাশে দিশাচে পূর্বে সময়ার পবিত্র আত্মা আইল, তে বাস উলইলে আনি বেগবেগড় লোক তাঁচি তরিন্তি বাস সমজলে, আনি নবীন জীবিত সুরু জালে, খ্রিস্তি বাবার জন্মল, পবিত্র সভা জন্মলি, আনি আজ 2000 বর্ষা উপরা লেগুন তি ওকোট আসা, থির আসা আনি ভাড়ত আসা। কিদ্যাক বাউর পবিত্র আত্মীয়চো বাউর, পবিত্র আত্মীয়চা বড়ান কেলো বাউর, জেজুচা রক্তান শিপুন কেলো বাউর, তো কেডনাথ সম্পুক যায় না, আন তো কেডনাথ মরুঙ্কুই যায় না। পবিত্র সভা দেবাচি সভা, জেজুচি কুড় আনি জেজুচি কুড়িন্ত আমি জোন একলো জাতাও সান্দে, আনি আতুতল্যান আমি জাতাও জেজুচে কুড়িচে বাঙ্গড়ি, আমি এ কুড়িচে জীবে সান্দে। পবিত্র আত্মীয় বর্ভি আমি বড়বন্ত, পবিত্র আত্মীয়চা উজওয়াড়ান জেজু বরবর আমি উজওয়াড়িত, আনি আতুতল্যানুঞ্চ আমি নভি পর্যা, আমি জেজুচে রক্তান দোন কাড়লেলে নভে ইসরায়েল, আনি পবিত্র আত্মীয়ান মাকলি জেজুচি জীবী সভা।
1: My friends, every experience in our life should be turned to an occasion of prayer. We need to rise above the natural to the supernatural, from the world to God, from bad news to good news. We should know that we depend completely on the Holy Spirit. On the last of the Feast of Tabernacles, Jesus stood and said in a loud voice, "If anyone is thirsty, let him come to me and drink. Whoever believes in me, as the scripture has said, streams of living water will flow from within him." With this realization, my friends, let us thirst for the Holy Spirit so that our life can be a continuous prayer.